0: 이디금보 이장 렌자자 제가 중이 소나 미스코리 론쿠시 진답자테 산체즈라 풀림직당인
1: Станзин Ламулешко да за цамуле.
2: Джуле Гулама Басле.
1: Тене дини ја нгата жимпе сумска дивим санчез да пулче се нгата тусу рантонле джу. Тене санкан лангес кулна нгата нгишке шокна джу жустенан дини дигримпо гузук чустане мега самуле.
2: Каса Гулама Басле. Дигриме гузук пека нгата дири дигриме скорун чустана оле. Дири дигриме нгата гузук пека нгата сан рупче сека тамдел чигутен оле. Те парбена санкан лангес самбе туху ян сифия таши палките салазаткане нгата лужи гутен ок. Тена цусла тене дири диватилане дигриме на нгати কাসকুন্ডন বাসকে জুস্তিউত স্কুজব স্পালসিস টোরমা খংলে কাপানে শুকসানো খন্তাঙ্গে বংগাতা টিবাটিলা নে ডিগ্রিমজি গতন গংলে
1: কাসাস তানজিন লামুলে তেনে ডিগ্রিমি গোজুক পিকা তেনে গাতা জক্তং মনসুসলা তেনে গাতা তামডেল চি গতন গংলু তেনে দিবি তামডেলি গর্গেন পো তেনে গাতা সিট এক্সট্রাকশন ইয়াং না গাতা সাউন্ড গুন রুকচে সিট সিরকা গংলু তা সাউন্ড জোচি তেনে জিংবাত পা মংপে তেনে গাতা সাতসুদ মা ইনদা ইয়াং গাতা মংপে গাতে গাতা লাগলিন চুয়ান গংলু তা গাতা সাউন্ড গুন ইয়াং নোচে সেন তুস গুন ইফিয়া তেনে গাতা রুকচে সিট সিরকা গুন তেনে গাতা sana falla ta jimbat pamang pe tinga ta mentok ikang ta laglen ngata chuan gunju te mentok saun gunang ta kotla ma cha chuga ten tak sana falla ngata te muchu se rupche te muchu se tinga ta nasa gyale kang ta bora za che song ju te na chusla te ni jan ni ngata ni labu gi saun nin da ya ngata chume risk ngata mang po denok te chume risk kun ngata saun gunang te muchu se tinga ta so song ta bor che song ju te gun te ni ngata yong che she ni tus kun la yang ngata tap ste te bi kana yang ngata yong gus pe che sing ngata tap za che ma তেনে চল
2: ᱛᱮᱱᱟᱛᱟ ᱡᱤᱜᱡᱤᱭᱚᱱᱚᱠ ᱛᱮᱱ ᱛᱤᱯᱷᱮ ᱠᱟᱡᱩᱠ ᱱᱟᱛᱟ ᱥᱟᱣᱩᱱᱡᱤ ᱨᱩᱜᱟᱛᱱᱟᱝ ᱛᱮᱜᱩᱱ ᱜᱮᱞᱟᱝ ᱟᱛᱟ ᱞᱟᱠᱥᱢᱚᱱᱟᱝ ᱭᱟᱵᱩ ᱨᱩᱠᱥᱛᱮ ᱱᱟᱥᱟᱝ ᱟᱛᱟ ᱥᱛᱟᱱᱯᱩᱡᱤᱠᱟ ᱵᱚᱨᱪᱮᱥᱯᱩ ᱠᱷᱟᱥᱟᱱ ᱱ

দর্শক পয়েন্টেস প্রোগ্রাম গেনেনুৎপিন সগেত পনিফিয়া মিডিয়াম ওয়েভ ইকাং আচেস আকাশবাণী কারগিলিকানা জেরেনুৎ ওয়াক্সপো তুসু তুরদুন চেন্দুক কসতা উর্দিয়ানো ফিউচার চিক নিউন মজত প্রচুখন পয়েন্ট সজ্জাত আলী সুজাত প্রোগ্রাম প্রডিউসার গুলজার হুসেন